0: গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করো। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: ফ্রিকুয়েন্সি মডুলেশন 100.2 MHz পর আকাশবাণী কাজ হাফলুং কেন্দ্র হ্যাঁ দোস্তো, আজ মঙ্গলবার হর মঙ্গলবার রাত 9 বজে হম আপকো সুনাতে হ্যাঁ আপকে এসএমএস আর হোয়াটসঅ্যাপ পর আধারিত কার্যক্রম আপকে গীত। তো চলিয়ে আপ দের না করতে হুয়ে এক হফতে কে ইন্তজার কে বাদ কার্যক্রম কো আরম্ভ করতে হ্যাঁ আর সবসে পহলে শুনতে হ্যাঁ অনজানা ফিল্ম কা ইয়ে গানা, মোহাম্মদ রফি আর লতা মঙ্গেশকর কে আওয়াজ মে। সঙ্গীতকার হ্যাঁ লক্ষ্মীকান্ত প্যারেলাল আর ইস গীত কো লিখা হ্যাঁ আনন্দ বক্সি নে। ইস গীত কো শুননে কে লিয়ে হমে এসএমএস ভেজনে ওয়ালে শ্রোতা হ্যাঁ ভাতাপাড়া ছত্তিশগড় সে হীরামণি বর্মা, পরশমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা আর নোখেলাল বর্মা